শ্রোতাসকলে আমার অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। এতিয়া শুনাবলৈ লৈছো জয়শ্রী দেবীর কণ্ঠৰ ভজন।

শ্রীদেবীর কণ্ঠর ভজন শুনবলে পাব। নিশান বাজি দুই মিনিটর খেল আর খেল অনুষ্ঠান ভবিষ্যতর খেল কেনক সাজু পারি এই বিষয়ে অলিম্পিয়ান অর্জুন বঁটার সন্মানিত জয়ন্ত তালুকদারের সঙ্গে এটি সাক্ষাৎকার। সাক্ষাৎ গ্রহণ কুলপ্রদীপ ভাগবতীর, প্রযোজনা প্রবাল কুমার শর্মার। পুৱা ছয় বাজি পঁচপন্ন মিনিটত জ্ঞান বিজ্ঞান আগবঢ়াব প্রবাল কুমার শর্মায়। পুৱা আর সন্ধিয়া সাত বজাত নিয়োগ বাতরি যুগুতায় আগবাব উৎপল বরায়। সাত বাজি পনেরো মিনিটত আজি পুৱা অনুষ্ঠানটির প্রযোজনা কার্তিক সূত্রধরর। সাড়ে সাত বজাত রূপালী লহর, অনুষ্ঠানটির প্রযোজনা আর পরিবেশন ঋতুপর্ণ দাসৰ।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস প্রতি বছরে সমগ্র বিশ্বজুড়ি 8 সেপ্টেম্বরের দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয়। 1965 সনের সেপ্টেম্বর মাহত তেহরানত নিরক্ষরতা দূরীকরণ সন্দর্ভত বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীসকলের এখন বিশ্ব সম্মিলন বহিছিল। এই সম্মিলনত প্রস্তাব লওয়া হয়েছিল যে সমগ্র বিশ্বতে এটা দিন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে উদযাপন করব লাগে। পিছত এই সম্মিলনতে প্রস্তাব গ্রহণ করা হয় যে সেই বিশেষ সম্মিলনখনের উদ্বোধনের তারিখটি অর্থাৎ 8 সেপ্টেম্বরের তারিখটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে ঘোষণা করা হোক আর ইয়াক বিশ্বব্যাপী পালন করা হোক। ইয়ার পাছর বছরত অর্থাৎ 1964 সনত প্যারিসত ইউনেস্কোর সাধারণ সম্মিলনের চতুর্দশ অধিবেশন বহে আর এই অধিবেশনতে 8 সেপ্টেম্বরের দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে ইউনেস্কোয় ঘোষণা করে। ভারতবর্ষত বিশেষক স্বাধীনতার পাছরপরাই সাক্ষরতা আর বিশেষভাবে প্রাপ্তবয়স্ক শিক্ষাক এক রাষ্ট্রীয় অগ্রাধিকার হিসাবে বিবেচনা করে অহা হয়েছে। নিরক্ষরতা দূরীকরণ আর আজীবন শিক্ষা প্রদানের লক্ষ্যে 1988 সনত ভারত সরকারে রাষ্ট্রীয় সাক্ষরতা অভিযান আরম্ভ করে। উল্লেখযোগ্য যে আনুষ্ঠানিক উপায়ে জ্ঞান অর্জন করা আর সেই জ্ঞান অর্জনের অন্তহীন যাত্রাত সাক্ষরতা প্রত্যেক ব্যক্তির জীবনের একো একোটা প্রথম পদক্ষেপ। এই আধুনিক পৃথিবীত প্রত্যেকজন ব্যক্তিরে শিক্ষিত হওয়ার অধিকার আছে। ইয়ে মানবতাবাদ বিকাশের এক নতুন বিস্তৃতি মুক্তি করে, যত এজন ব্যক্তি আত্মসম্মানের সহিতে এক মহান আত্মালয় রূপান্তর হওয়ার পথ মুক্তি করে। বিকাশের সাক্ষরতা হৈছে এক বিশেষ শক্তি যিয়ে ব্যক্তিক আর্থিক, রাজনৈতিক আর সামাজিক সুবিধাসমূহ উপলব্ধি করা আর এইসমূহ লাভ করবলৈ সক্ষম করে তোলা। কেবল এক মানসম্পন্ন জীবন নির্বাহের নিজকে সবলীকরণ করবলৈ সাক্ষর হওয়ার প্রয়োজন এনে কথা নহয়। রাষ্ট্রীয় আর আন্তরাষ্ট্রীয় উন্নয়নের দিকত নিজের অবদান আগবাবলৈকেও সাক্ষর হওয়ার প্রয়োজন আছে। বহল দৃষ্টিত সাক্ষরতা হল জাতীয় উন্নতি, সার্বজনীন ভাতৃত্ব আর বহনক্ষম উন্নয়নের লক্ষ্য উপলব্ধি করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। সমগ্র বিশ্বের বিভিন্ন জাতির নিজের দায়বদ্ধতা পালন করা আর নিরক্ষরতা দূরীকরণের সংকল্প লওয়ার এক বিশেষ উপলক্ষ হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আমার দেশের শিক্ষা মন্ত্রালয়ে

দেশত নিরক্ষরতা দূরীকরণের বাবে বহু দিনরে পৰা প্রচেষ্টা গ্রহণ করে আহিছে, যার ফলত প্রাপ্তবয়স্কর শিক্ষা আর শিক্ষার উপলব্ধির উন্নতি সাধনের দিকে যথেষ্ট অগ্রগতি লাভ করবা গেছে। কিন্তু এতিয়াও ভারতত এক বিশাল সংখ্যক নিরক্ষর লোক আছে, যিসকলক 100% সাক্ষরতা প্রাপ্তির লক্ষ্য পূরণের 2030 বছরটো স্থির করা হয়েছে। আর এই লক্ষ্যত উপনীত হবলে হলে আমার দেশের সচেতন সামাজিক সংস্থায় আর দেশের নাগরিকসকলে সহযোগ আগবাই লাগিব, তেতিয়াহে আমার দেশখনক সাক্ষর ভারতরূপে গড়িব পৰা যাব। জাতির পিতা মহাত্মা গান্ধীয়ে কয়, নিরক্ষরতা এক পাপ আর লজ্জার বিষয়, আর ইয়াক নির্মূল করবই লাগিব। সাক্ষরতায় ব্যক্তির লগতে সমাজ, বিশেষভাবে মহিলা আর সমাজের বঞ্চিত গোটসমূহর লোকসকলের জীবন সবলীকরণ করা, রূপান্তর করা আর উন্নত করাত এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। মূল কথা হল সাক্ষর সমাজ এখন সকলোরে কাম্য, কিয়নো জনসাধারণের বিকাশের মূল ভেটিটি হল সাক্ষরতা। সাক্ষরতায় মানুষক আত্মবিশ্বাসী আর সচেতন করে তুলি শোষণ, প্রতারণা, বঞ্চনা, অন্ধবিশ্বাস, কুসংস্কার আদির মুক্ত হওয়াত সহায় করে আর আত্মনির্ভরশীল হবলে অনুপ্রেরণা যোগায়। সাক্ষরতায় মানুষক বাহিরের জগৎখনের সঙ্গে পরিচিত করায়। থুরতে কবলে হলে সকলো প্রতিবন্ধকতা আঁতরাই সুস্থ সামাজিক পরিবেশ গড়ি তোলা আর সমাজক প্রগতির পথে আগুয়াই নিয়ার প্রথম আর মৌলিক পদক্ষেপটিয়ে হল সাক্ষরতা।

0: আজি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। রাষ্ট্রসংঘৰ শিক্ষা বিজ্ঞান আৰু সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোয়ে 8 ছেপ্টেম্বৰ তাৰিখটো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে পালন কৰি আহিছে। এই দিবসটি প্রথমবারের বাবে উদযাপন করা হয়েছিল 1964 চনত। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল উদ্দেশ্য হৈছে ব্যক্তিগত, গোষ্ঠীগত তথা সামাজিক ভিত্তিত সাক্ষরতার আবশ্যকতা দাঙি ধরা। 2015 চনত ধেমাজি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের লাবণ্য লাহন চুটিয়ালৈ আগবঢ়োৱা হৈছিল কৃতি শিক্ষকর রাষ্ট্রীয় বঁটা। পাঠদানের গুরুত্ব সম্পর্কে আমাকে যে কিছু কথা কৈছে অধ্যক্ষা হিসাবে অবসর গ্রহণ করা লাবণ্য লাহন চুটিয়াই।
1: মই ভাবো এগৰাকী সফল শিক্ষক হবলৈ হলে শিক্ষকজন শিক্ষাদানৰ প্ৰতি বা শিক্ষা প্ৰীতিৰ প্ৰতি উৎসৰ্গিত অৰ্থাৎ ডেডিকেটেড মনৰ ব্যক্তি নিশ্চয়কৈ হ'ব লাগিব। শ্ৰেণীকোঠাৰ পাঠদান ফলপ্ৰসূ কৰিবলৈ হলে অৰ্থাৎ শিক্ষাদান মনোগ্ৰাহী কৰি তোলাত গুৰুত্ব দিব লাগিব। শিক্ষাদান এটা গ্ৰহণ প্ৰক্ৰিয়া সদায় আনন্দদায়ক বা বাঞ্ছনীয়, যিটো জয় অফ লাৰ্নিং বুলি কোৱা হয়। এনে আনন্দময় পরিবেশতে শিক্ষাদান প্রক্রিয়া ফলপ্রসূ করে তুলিব পারে বলে মই ভাবো। ছাত্রই বুঝি পোয়াকৈ অর্থাৎ তেওঁলোকর বোধ শক্তি বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটোর মতে পাঠদান হব লাগিব, তিয়াহে তেওঁ পাঠটোর প্রতি আকর্ষিত হব। তেনে ধরনে মুখস্থর জড়িয়ে কোনো পাঠের ধারণা কনসেপ্ট স্থায়ী হব নোৱাৰে, এই ক্ষেত্রত গুরুত্ব দিব লাগিব। পাঠদানের সময়ত সকলো ছাত্রক গুরুত্ব দিয়ে অংশগ্রহণ করবলে প্রেরণা যোগাব লাগিব। তেনে ধরনের কোনো একটা পাঠের শিক্ষকজনে পাঠ প্রস্তুতির বাবে ধরনের আরম্ভণিতে কিছুমান পাঠ পরিকল্পনা করে লব লাগিব আর এই ক্ষেত্রত কেনেকৈ উপস্থাপন করব সেইটো জানিব লাগিব। কিছু প্রশ্ন আর প্রয়োজন হলে গল্পর সহায়ে বা ছাত্রক করবলে দিয়া কিছুমান কাম আদিরে শিক্ষক সামগ্রী আদি নিজে জোগাড় করে লব লাগিব। পাঠটোর লগত জড়িত থাকা সদায় কিছুমান দৈনন্দিন জীবনের জড়িত হওয়া বিষয় যা সংগতি আছে তার সম্পর্ক আছে তেনকা ধরনের বিষয় বাছি লব লাগিব, নাইবা গল্পর সহায়ে পাঠটোর প্রতি মনোযোগ আকর্ষণ করবা যায়। তেনে ধরনের আরম্ভণিতে অবস্থাত দ্বিতীয় পর্যায়ে ধর কিছুমান হাতে কামে পরীক্ষাও করব পারি, যেটা ছাত্র ছাত্রী নিজে করব পারিব। যেতিয়া

ও শিলঙরে মনালিসা লিন্ডু, ও শিলঙরে মনালিসা লিন্ডু, তোমার হাতর গিটার খনির হিলিবিলি মিউজিক বজায় জোয়ান, হিলিবিলি মিউজিক বজায় জোয়ান, হিলিবিলি মিউজিক বজায় জোয়ান।

0: শ্রোতাসকলে ফোন ইন কল্পতরু অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিং এর বাবে আজই ফোন করক 9957568450।
3: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

ঘরখন আমার নচলা হল, মানে চাকরি করবলগা হল অর্থাৎ তেতিয়া অসম আন্দোলন হল, ছাত্র আন্দোলন, ছাত্র আন্দোলন হওয়ার পিছনে আমার কলেজবিল বন্ধ হব, ধরল বোর্ডিং ক্লাস নহল, তেতিয়া মই উপায় নাপাই ঘরের আর্থিক দৈন্যতার কারণে মই একটা পদ বাছি ললো, একটা চাকরি মোট এজন বন্ধুর জড়িয়ে মই ডিফেন্সর ক্লারিকেল জবত সুমালো, BSF বর্ডার সিকিউরিটি ফোর্স তাতে সুমালো, সময় পেলে মোট মানে আর্থিক সচ্ছলতার কারণে ঘরখন নোহা হল, দাদাহতে চাকরি একো নাপালে, দাদাহতে বেশি পড়া শুনা করা নেই ঘরের পরে, সেইখানে তারপর মই ভাবিল যে নাই মোট জীবনটা বেলেগভাবে গতি করলে, তারপর তাতে থাকি যেখানে করে থাকতে থাকতে মানে তাতে একটা ইন্টারভিউ দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট কারণে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টর পোস্টর কারণে মই তাতে বিএ পাস লাগে, বিএ পাস নহলে মিনিমাম বিএ পাস থাকে লাগে, তো মই তাতে থাকি বিএ পড়বলগা, বিএ মানে মোট ফাইনেল নহল আসলে বজালি কলেজত, মই অনার্স লোল যদি ফাইনেলটা দিয়া নহল, নোহার পিছন মানে তাতে গিয়ে ফাইনেল প্রাইভেটে মানে ফাইনেলটা দিবলগা হল এই BSF কথা করে, তারপর মানে ইন্টারভিউ দিল অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, তাত মই দিল্লিত মাতিলে মই গোটে পাস করলো, কিন্তু তাত মোক অলপ সেই বস্তু নিদিলে আমার খুব দুঃখ লাগিল যে মই আর ইয়াতে ধারণা করো, কারণ মই স্কুলে কোয়ালিফাই হয়েছিলো,

0: ব্যক্তি তো একপক্ষীয় নয়, বহুমাত্রিক। আপনি কোনটো মাত্রার পৰা আরম্ভ করব, কোনটো দৃষ্টিভঙ্গীরে আরম্ভ করব, আর আপনি যে দৃষ্টিভঙ্গীরে আরম্ভ করব তাতে কিন্তু আপনি হেরাই যাব। হেরাই যাওয়ার সম্ভাবনায় সকলকে বেশি, কারণ এক বিশাল ব্যক্তিত্ব কেবল অসমেই যে অনুভব করেছে এই তো নয়, সর্বভারতীয় পর্যায়তো এটা অনুভব হয়েছে, সমগ্র বিশ্বতো এইটুকু অনুভব হয়েছে। আর এনে এগারী ব্যক্তি যেগারী ব্যক্তি সন্তান সন্তান হয়েও ঠিকনা বিহীন বলে কৈছে, যাযাবর বলে কৈছে, কথা চিন্তা করেছে, বাংলাদেশের কথাও চিন্তা করেছে, পাকিস্তানের কথাও চিন্তা করেছে, বিশ্বের প্রতিখন দেশের কথাই চিন্তা করেছে। চিন্তা করে এইকারণে চিন্তা করেছে, মানবতাবাদী যে আইডিয়াল, মানবতাবাদী ইথোস, মানবতাবাদী যে আদর্শ, সেই আদর্শক বাস্তবত রূপায়ণ করবলে কেবল সীমাবদ্ধ থাকা নাই, বিশ্বের প্রতিটি ঠাইত তাক বিচারিছে। সাংবাদিকতা কথাটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আর সাংবাদিকতা তার যে রূপ স্বরূপ সময়ের লগে কিন্তু বদলি গিয়ে আছে। আজি শঙ্করদেবের দিনও তো সাংবাদিকতা আছে, শঙ্করদেবের দিনের সাংবাদিকতার মধ্য যুগের সাংবাদিকতার ব্রিটিশ যুগের সাংবাদিকতা নিমিলে, ব্রিটিশ যুগের সাংবাদিকতার আজির যুগের সাংবাদিকতা নিমিলে, আর আজির যুগের সাংবাদিকতার হয়তো আরো আরো ইয়ার পরবর্তী সাংবাদিকতার নিশ্চয় তার রূপ স্বরূপ আরো বদলি যাব, এই কথাখিনি আছে। কিন্তু আমি খুব আনন্দিত এই কারণে হয়েছো ডক্টর ভূপেন হাজারিকা দিয়ে, যেহেতু গবেষণার বিষয় ম্যাস কমিউনিকেশন বা জার্নালিজমের উপরতেই কেন্দ্রীভূত করে দিয়ে আগবাড়ি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। আর মোস্ট ইন্টারেস্টিংলি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সেই সময় যেসকল ছাত্র সেই ছাত্রবিলাকে লগ হয়ে এখন তারপরও কিন্তু এখন জার্নাল এখন কিন্তু আলোচনী উলিয়াইছে, আর আলোচনীর নাম আছে নিউ ইন্ডিয়া, নাম দিয়েছে নিউ ইন্ডিয়া, ফুটকরিখন ইংরাজিতে চলেছিল, নিউ ইয়র্কের পর এখন প্রকাশিত হয়েছে। আর সেইখানের কিন্তু সম্পাদক আছে ডক্টর ভূপেন হাজারিকা। এটা একটা ইন্টারেস্টিং, আমার কারণে গৌরবের কথা যে ডক্টর ভূপেন হাজারিকার নিচিনা ব্যক্তি নিউ ইয়র্কের পর প্রকাশিত যখন নিউ ইন্ডিয়া নামের যখন জার্নাল, আর আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপত্র আছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপত্র হিসাবে এখন প্রকাশ হয়েছে নিউ ইন্ডিয়া। তার আপনার আমার গোটেইখিন দায়িত্ব আছে ডক্টর ভূপেন হাজারিকার উপর, আর তার সম্পাদক হিসাবে কাম করেছিল। তারপরে জেনিবা আহিল এখন খুব সুন্দর এখন জার্নেল, যখন আর্ট জার্নেল বলে কোয়া কলা সংস্কৃতি কেন্দ্রিক এখন আলোচনী গতি গতি বলে কৈছে ইয়াক আর্ট জার্নেল, আর সেই জার্নেলখনের নাম আছিল গতি। আর এই মূল চারিটা সংখ্যা ওলাইছে, আর এখন ওলাইছিল আপনার 1949-1950।
1: আলোচনা চক্রত ডক্টর নন্দ সিং বৰকলাদেৱে ভূপেন হাজৰিকাৰ গীতত মানৱতাবাদ বিষয়ত নিজৰ বক্তৃতা প্ৰদান কৰে। এইদৰে
2: পৃথিৱীখন অত্যন্ত উত্তপ্ত হৈ পৰিছে, জুই ধোঁৱা বাৰুদ তেজৰ অগ্নিশিখাৰ মাজত মানুহৰ মৃত্যুকাতৰ যাতনাৰ বিষাদ যাতনাই ডক্টৰ ভূপেন হাজৰিকাক সাংঘাতিক ধৰণে আক্ৰান্ত কৰিছিল। এই যে তেতত্তিতা পৃথিৱীখনক মানুহৰ পৃথিৱীৰ বাটলৈ তুলি আনিবৰ কাৰণে মানুহক জীৱনৰ নিম্নতম পৰ্যায়লৈ ঠেলি দিয়া আৰু গেলাঘাটৰ পিতনিলৈ প্ৰক্ষেপ কৰিব খোজা যি জীৱন প্ৰজ্ঞা, সেই জীৱন প্ৰজ্ঞাটোক তুলি আনিবৰ কাৰণে, মানুহক সেই নৰক গলিৰ পৰা মানুহৰ স্বৰ্গ এখন দিবৰ কাৰণে ডক্টৰ ভূপেন হাজৰিকাই চেষ্টা কৰিছিল। আৰু সেয়ে তেওঁ গাইছিল, এ কোনোবা সমুদ্ৰত বোমা ফুটোৱালে ক'ৰবাত পৰিব চাই, এ এগনা বোমাৰে পৃথিৱী পুৰিব, এ কৰবাৰ ৰণ বলিয়াই, এ ৰণ হলে খামকি, ৰণ হলে গামকি, এ মৰিব দেশৰ হেলু। এই যে দেশৰ লোক, পৃথিৱীৰ মানুহ, তেওঁলোকৰ জীৱনৰ যিটো মানৱতাবাদ, সেই মানৱতাবাদটোক তুলি আনিবৰ কাৰণে তেওঁ সাংঘাতিক ধৰণৰ জীৱন জিজ্ঞাসাৰ সৈতে তেওঁ গৱেষণা কৰিছিল। আৰু সেই গৱেষণা শব্দ সম্ভাৰৰ বিপুল যাত্ৰা আৰু মাটিত ৰক্ত হৈ থকা বিজ্ঞান সভ্যতার শব্দবিলাকক তুলি আনি তেও সিঁচিব খুঁজিছিল পৃথিবীর বুকুত, আর সেই পৃথিবীর পক্ষফালি সেই শব্দবুড়ে মানুষের মানবতার বীজ একোটা গছ করে ক্ষীরোন্নত পরিয়াল হয়ে আকাশলৈ ধাবিত হওয়ার যেটো চেতনা তেওঁর গীতত আছে, তেওঁর কথাত আছে, তেওঁর লেখনিত আছে, তেওঁর শরীরের সমস্ত আপাদমস্তক অভিব্যক্তিত আছে, সেই গোটেই কথাখিনির বাবে তেওঁ টানি আনিব খুঁজিছে কেনেকৈ যে মানুহক গেলা পিতনিৰ পৰা তুলি আনিব লাগিব, তাৰ বাবে তেওঁ গাইছে মৰা।

0: কৃষ্ণ কৃষ্ণ হরি
1: হরি
0: ও রাম
1: ও রাম
0: নাম অপরাধ ক্ষমা করি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
2: অনুষ্ঠানত এইবার শুনো আহক আন এটি গীত

0: শ্রোতাসকল, আজি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, সে এই বিষয়ে আমাক কিছু কথা জানাব সহকারী আয়ুক্ত তথা শোণিতপুরের ভারপ্রাপ্ত বিদ্যালয়সমূহর পরিদর্শক আর জেলা প্রাপ্তবয়স্ক শিক্ষা বিষয়া শ্রী রাজেন কুমার আচার্য আর জেলা প্রাপ্তবয়স্ক শিক্ষা সমন্বয়ক অনামিকা গগৈয়ে। আজি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আকাশবাণীলৈ আপনালোকক স্বাগতম জানাইছো।
1: নমস্কার।
0: স্যার, প্রথমে আপনাকে সুধো, সাক্ষরতা বুলিলে বর্তমান সময়ত আমি কি বুঝিম? কেবল আখর চিনি পোৱাটোৱে সাক্ষরতা নে?
1: নহয়, কেবল আখর চিনি পোৱা বা পড়িব লিখিব পৰা মানে সাক্ষরতা নহয়। বর্তমান সময়ত সাক্ষরতার অর্থ বহুত বহল। সাক্ষরতা হৈছে লেখাপড়া জ্ঞানের লগতে সেই জ্ঞানক দৈনন্দিন জীবনত সঠিকভাবে প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত লোবরা ক্ষমতা, তথ্য বুঝি পয়া আর নিজের অধিকার আর দায়িত্বর প্রতি সচেতন হওয়া, সিদ্ধান্ত লোবরা আর প্রয়োজন অনুসারে ডিজিটাল মাধ্যম ব্যবহার করবরা আজির যুগর আধুনিক সাক্ষরতার অংশ। অর্থাৎ জ্ঞানক কেবল আহরণ করাই নহয়, জীবন উন্নত করার সেই জ্ঞানের সঠিক ব্যবহার করাটে হয়েছে প্রকৃত সাক্ষরতা।
0: অসমৰ প্রেক্ষাপটত বিশেষকৈ শোণিতপুর জেলার প্রাপ্তবয়স্ক সাক্ষরতার বর্তমানের স্থিতি কেনেকুৱা বাৰু?
1: অসমের প্রেক্ষাপটত প্রাপ্তবয়স্ক সাক্ষরতার ক্ষেত্র বর্তমান যথেষ্ট গুরুত্ব দিয়া হয়েছে। বিশেষকৈ শোণিতপুর জেলাত উল্লাস জড়িয়ে গুরুত্ব সহকারে কাম চলি আছে। এতিয়ালৈকে প্রায় 24,000-23,950 গৰাকী অসাক্ষর লোকক সার্ভে কমপ্লিট হয়েছে, যদিও এতিয়া বহু লোকের সার্ভে বাকি আছে। জিলাখনের লক্ষ্য হয়েছে প্রায় 1,29,220 জন গৰাকী অসাক্ষর লোকক চিনাক্ত করে তেওঁলোকক সাক্ষরতার ক্যাম্পাসের ভিতর অনা। বর্তমান প্রায় 53টা সাক্ষরতা কেন্দ্র আর 2,154 জন ভলেন্টিয়ার টিচার্স আমার ইয়াত কাম করে আছে। আর এতিয়ালৈকে 12,373 গৰাকী পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে। ইয়ারোপরি অহা 20 সেপ্টেম্বর মাহত 6th FLNT পরীক্ষা হব, যত প্রায় 2,102 জন শিক্ষার্থী অবতীর্ণ হব।
0: এতিয়া স্যার কোকসুন, নতুন ভারত সাক্ষরতা কার্যসূচী অধীনত জিলাখনত কি কি পদক্ষেপ লওয়া হয়েছে?
1: নতুন ভারতের সাক্ষরতা কার্যসূচী অর্থাৎ উল্লাসর অধীনত জিলাখনত কেবাটাও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেনে বিদ্যালয়ের শিক্ষক সকলের লগতে ইন্ডিভিজুয়াল সার্ভেয়ের জড়িয়ে অসাক্ষর লোক সকলের সার্ভে চলি আছে। এই দায়িত্বটি পঞ্চায়েত আর ওয়ার্ড সদস্য সকলকো দিয়া হয়েছে। সার্ভের সময় উচরে পাজরে থাকা প্রায় 10 গৰাকী শিক্ষার্থীর বিপরীতে 1 গৰাকী ভলেন্টিয়ার টিচারক দায়িত্ব দিয়া হয়েছে। লগতে সরকারি নির্দেশনা অনুসারে যুর দূরবর্তী অঞ্চলত এতিয়াও সার্ভে কমপ্লিট হওয়া নাই, সেই অঞ্চল সমূহত ছাত্র ছাত্রী সকল জড়িত করার শেহতিয়াকে আমার দরং কলেজ আর ঢেকিয়াজুলির এলোকেডি কলেজেও সহযোগিতা আরম্ভ করেছে।
0: হয়, এটু আমার কারণে ভাল খবর হয়নে?
1: হয়।
0: স্যারপরা বহুখিনি কথাই গম পালো, যেহেতু এটা বাইদেউ আপনি জেলা সমন্বয়ক হিসাবে বিভিন্ন ঠাইত আপনি কার্যসূচী সমূহ রূপায়ণ করাত সহযোগ করে আহিছে। ডিজিটাল যুগত সাক্ষরতা, গাঁর প্রাপ্তবয়স্ক লোকক ডিজিটাল সাক্ষরতা দিয়াত কি কি প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে? ধর গাঁর মানুষক মোবাইল ইন্টারনেট সেবাত কি কি অসুবিধা হয়েছে আপনার?
2: হয়, বহুতখিনিয়ে অসুবিধা পাইছো সেই ক্ষেত্রত, যেহেতু আমার গাঁর বা রিমোট এরিয়াবিলাক যাক আছে সেইবিলাকত ভিতর অঞ্চলবিলাকত যি সকল লোক বহুত মানে দুখিয়া বলে কব পারি, তেওঁলোকে বাগানের ভিতর এরিয়া বা আমার পাহাড়ের এরিয়ার হোক, যি সকল ব্যক্তি আছে পাহাড়ের কিছু এরিয়া আছে ওচর পাজর বা গাঁরে চর অঞ্চলত, তেওঁলোকৰ হাতত মোবাইল না থাকে, কিছু বেশি স্মার্টফোনের অভাব, আর লগতে ধরক নেটওয়ার্ক লাগে, নেটওয়ার্কটোর কারণে ধরকসন আপনার ডাটা কিনবরা সুবিধাও না থাকে। তথাপিও আমি মানে মোবাইলটো জাস্ট দেখায়, আমার নিজের মোবাইলের পরাই দেখায়, নিজের মোবাইলত আমি দেখাব নোৱাৰো, আমি নিজের মোবাইলে ব্যবহার করি কেনে ধরনের মোবাইলত কামবোৰ করে, বা আমি নিজের এটিএম কার্ড দেখায় যে এটিএম কার্ডের কেনেকে ব্যবহার হয়, আর আমি নিজে যেহেতু আমার আজিকালি ব্যাংকর ট্রানজাকশন বা পোস্ট অফিসের ট্রানজাকশন করবলে সেবিলাকও শিকার ব্যবস্থা আছে, যেহেতু যাতে আহি বাহিরত ওলাই ব্যাংকর কাম করতে ঠগন খাব না লাগে বা পয়সাখিনি হেরাই না যায়, গতি আমি যেটা আমার টিচার সকলে আমার ভলেন্টিয়ার টিচার সকল থাকে বা আমি নিজেও যাও, আমি শিক্ষা দিতে আমি ব্যাংকর কাগজ লাও, পোস্ট অফিসের পর কাগজ লাও, সেইখানে আমি দেখাও মানে নিজে দেখাও পার্সোনালি, আর সেটা আমার গাইডলাইনও আছে যে আমি দেখাবলে যে এইখানে এনেকা হয়। আর মোবাইল বিশেষ মোবাইলত চাওয়াটো শিকা হয়েছে, যেহেতু মোবাইলটো ধরবলে ফোন আনি আহিলে কেনেকে ধরে ফোন কেনেকে করে, গতি নিজের মোবাইল না থাকলেও আমি আমার মোবাইলে আমি সহায় করি সিমানখিনি। বাকি ডিজিটালি পড়ার ব্যবস্থা দিছে আমার উল্লাসত, আমার ধর

শ্রোতাসকলে ইমান পৰে কৃষকবাণী অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক জয়শ্রী দেবীর কণ্ঠত এটি ভজন, রচনা তুলসীদাসর, শিল্পীর সহ বিভিন্ন বাদ্যযন্ত্রত সংগত করেছে তবলাত দিব্যজ্যোতি চাংমাই, হারমোনিয়ামত হীরকজ্যোতি দাস, বাহিত পরমেশ্বর বসুমতারী আর তানপুরাত শান্তনু বিশ্বাস।

জয়শ্রী দেবীর কণ্ঠত তুলসীদাস রচিত ভজনটি শুনিলে শিল্পীর সুত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রত সংগত করিলে তবলা দিব্যজ্যোতি চাংমাই, হারমোনিয়ামত হীরকজ্যোতি দাস, বাহিত পরমেশ্বর বসুমতারী আর তানপুরাত শান্তনু বিশ্বাসে। শ্রোতাসকলে অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহামাহর প্রা। কিয়দিক পাছতে সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।

0: খাদ্য সম্পর্কে অল্প কব নাকি বারো, কেনে ধরনের খাদ্য ছাগলীর অতি প্রিয় বা বিজ্ঞানসম্মতভাবে কেনেকা ধরনের খাদ্য ছাগলী পাম এখন যোগান ধরব লাগে বিষয়ে কোকসুন।
1: ছাগলী তো সকলে জানে, ছাগলীর মুখ্য খাদ্য হল সেউজীয়া ঘাঁহ, কোমল ঘাঁহ, কোমল ঘাঁহ খাই বেশি ভাল পায়, আর কোমল গছর পাত। আর ছাগলীর যুন্তু হেবিট মানে যুন্তু মানে স্বভাব, আগ ঠেং কেখন উপর করে পিছঠেঙর উপর ভর দি গছর উপর কোমল পাতবুর খায়। গতি ছাগলীর খাদ্যর ভিতর প্রধান প্রিয় খাদ্য হল ঘাঁহ, গছর পাত। গছর পাতর ভিতর আম পাত, কঁঠাল পাত, মধুরী আম পাত। আর যদি ভালকে মানে গ্রেজিং বা চরণীয়া পথারত এড়ি দিয়া মানে সুবিধা আছে ভাল ঘাঁহ থাকা, তেতিয়া হলে খাই মানে আমার সুষম আহার নুখালেও হয় ছাগলীক। আর যদি নাই তেতিয়া হলে যুন্তু মানে সুষম আহার, সুষম আহারটো কিছুমান খাদ্যর উৎপাদনের বনোয়া হয়, যেনে মাকৈ গুড়ি, চাউলর গুড়ি, চাপর, সরিয়হর খলি হয়, খনিজ লবণ যুন্তু মিনারেল মিক্সার বুলি কয়, আর নিমখ, এই কেটা পদার্থ মানে মাকৈর গুড়ি 52%, 25% চাউলর গুড়ি, 12% সরিয়হর খলি হয়, 11% চাপর, এইকেইটা সহজতে উপলব্ধ আমার। আর মিনারেল মিক্সার, খনিজ লবণ 2% আর নিমখ 1%, এনেকে দি পেলায় 100 কেজি দানা প্রস্তুত করবো পারি। আর এনেকে ভালকে মিহলাই প্রতিজনী ছাগলীক, যোনবোর ছাগলী তারমানে আংশিকভাবে মুকলি পদ্ধতি তারমানে 6 ঘন্টার পর 10 ঘন্টার ভিতর পথারত চরিবলে দিয়া হয়, আর বাকি আবেলি বা দুপুরিয়া সময় ঘরত বান্ধি থা হয়। সিহঁতক মানে 200-250 গ্রামকে এনেকে এই খাদ্যবিধ দিব পারে। আর তারোপরি যোনটো ছাগলীর ধর পোয়ালি আছে, গাখির পোয়ালিয়ে গাখির খায়, সিহঁতকো দিব পারে 250-300 গ্রাম অতিরিক্ত সেউজীয়া ঘাঁহ বা গছর পাতর উপরও। আর যোনবোর ধর ছাগলী প্রজননের কারণে প্রজনন করাব বিচাৰিছে, সেইবোৰ ছাগলীক 0.5 কেজি পর্যন্ত দিব লাগে। কারণ কিয়, তেতিয়া তাৰমানে হেৰিটো বেছি হয়, টুইন মানে দুটা পোৱালি বা তিনটা পোৱালি হওয়ার সম্ভাবনা বেশি হয় প্রজননের আগতে।
0: ছাগলীর রোগের বিষয়ে আপনি উল্লেখ করেছিল, ছাগলীর বিভিন্ন রোগ আর ইয়ার প্রতিকার কেনেকৈ করিব পারি এই বিষয়ে অল্প কথা আমার পালক সকলক জানাকছুন।
1: ছাগলীর বিভিন্ন রোগের দ্বারা ছাগলী আক্রান্ত হব পারে, রোগের দ্বারা আক্রান্ত নহবলে আমি যদি প্রতিষেধক আগতীয়াকে দি থাকি তেতিয়া হলে কি হয়, ছাগলীকেইটা রোগমুক্ত হয়। কারণ এবার যদি রোগের দ্বারা আক্রান্ত হয় বা বেমার হয়, সেই ছাগলীজনী দরব পাতি দিয়ে ভাল করলেও সিহঁতের উৎপাদন ক্ষমতা কমি যায়, মানে গ্রোথটা ভাল নহয়। গতি কেনেকে আমি বেমার নোহাকে রাখব পারো সেইটা আমি সদায় যত্ন করব লাগে। সাধারণত রোগ তিনবিধ হয়, ব্যাকটেরিয়ার দ্বারা হওয়া রোগ, ভাইরাসর দ্বারা, আর পেলু বা পরজীবীর দ্বারা হওয়ার রোগ। এটা যোনবোর ব্যাকটেরিয়ার দ্বারা হওয়ার রোগ, তার ভিতর হল এন্টারোটক্সিমিয়া। এন্টারোটক্সিমিয়া এই রোগট হলে সুস্থ ছাগলীর গাতে এই রোগ বেশিকে হওয়া দেখা যায়। আচরিতভাবে সিহতে মানে ভালকে চলি ফুড়ি আছে, ঘাঁহ বন খাই আছে, তেতিয়াও তারমানে হঠাৎ সিহতর জ্বর উঠে, পেটটো ফুলি আহে, পেটর বিষ হয়, কারণে বাগরি থাকে, বাগরি বাগরি হঠাৎ মৃত্যুমুখত পরে। তারমানে যেতিয়া ছাগলীবিলাক কেতিয়াবা দেখা, ছাগলী মানে যি পায় তাকে খায় বলে কয় ন, কেতিয়াবা ধরক এই বিয়া সবাহ বা ঘর কিবা ওসর যদি কিবা হয় তেতিয়া সেইবোৰ বস্তু পেলনীয়া এইবোৰ বস্তু হেঁতে খাই দিয়ে, বা বেশিকে কোমল ঘাঁহ যেতিয়া বহুত বেশিকে খাই দিয়ে তেতিয়া হলে সেইটো রোগের দ্বারা আক্রান্ত হয়। সেই রোগ এটা ব্যাকটেরিয়ার দ্বারা হয়, ক্লোস্ট্রিডিয়াম নামৰ ব্যাকটেরিয়াটো, সেইটো তারমানে ভিতরত থাকেই তারমানে। কিন্তু এই কিছুমান যেতিয়া বেশিকে খাই দিলে সেইটোর ব্যাকটেরিয়ার হেৰি বেশিকে হয়ে যায়, আর সিহঁতে কিছুমান বিষ সৃষ্টি করে, মানে টক্সিন, আর সেইটোৱে তাৰমানে বেমার করে। গতি সেইটো রোগ নহবলে 2-3 মাহ বয়সতে এন্টারোটক্সিমিয়া ETT আর ভ্যাকসিন পায়, তাৰমানে সেই ভ্যাকসিনটো দিলে তাৰমানে এই রোগের পৰা রক্ষা পাব পারি। তারপর আকো নিউমোনিয়া হয়, নিউমোনিয়া মানে সাধারণত ঠান্ডা দিনত মানে বরষুণ বেশি যেটা হয়, বরষুণ যদি তিতে বা ঠান্ডার নতুনকে যেটা ঠান্ডা পড়ে, বা ছাগলী ঘরটো যদি সেমেকা জায়গা ধর রোদ সোদ নপরে, তেনেকা হলে নিউমোনিয়া হব পারে। নিউমোনিয়া হলে উশাহ লব কষ্ট পায়, নাকে দি পানি ওলায়, তারপর জুপুকা মারি থাকে, খাব মন নকরে, তেতিয়া যদি মানে পশু চিকিৎসকের ওসর গিয়ে উপযুক্ত চিকিৎসা ললে তারমানে ভাল পায়। তারপর ভাইরাসের দ্বারা হওয়া রোগে বেশি, যে এফ এম ডি।